0: Good morning, itu Agashwani Kohima. Pujur laga khobor puri asim kongnongla. Pratan Mantri Narendra Modiba Pangsta Dej Safarlaka Dosura Bhakti Daba Netherlands di Pungji se. Tai airporti Pungja samay Dutch Foreign Minister Tom Perenstandpra receive kuri se. Pratan Mantri pra Safra samay de Dutch Prime Minister Rup Yetten logoti bilateral charge ara kibo aro Tai khan laga majesties King aro Queen logoti bi lok kuri bila se. Tai braji Indian community logoti kutha kuri bo aro Dutch companies laga CEOs logoti lok kuri bila se. Taibra UAE di Jakali visit Korea samoy Pratan Mantri Narendra Modi logodi Taibra Strait of Hormuz di Suraksha logodi bajab rakibuli India laga madad janaigina regional takot aro global energy logodi food security karni itu laga dorkar khan janai dise UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan logodi Abu Dhabi di high level charja kuria pasudi Pratan Mantri Modi bra olop samoy agadi UAE di hamla kuria por jor kori ninda kuri se.
1: Almost all free, open और सेल्फ बनाए रखना ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। इस विषय में अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: सरकार ब्रा एक ता स्पेशल एडिशनल एक्साइज ड्यूटी दो पेट्रोल এক্সপোর্টি হার লিটার দি 3 টাকা লাগাই দিছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স প্রা যাকালে একটা ক্যাজেট নোটিফিকেশন দিয়া হিসাবটি স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি তো ডিজেল এক্সপোর্টি হার লিটার দি 23 রুপিস থাকিয়াবা 16 রুপিস 50 পয়সা দি নামাই দিছে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি তো এভিয়েশন টার্বাইন ফিউল ATF দি 1 লিটার দি 33 রুপিস থাকিয়াবা 16 রুপিস দি কম করে দিছে রিভাইজড রেটস তো আজিবরা লইগিনা আইহা সপ্তাহ তক রাখিবলে আছে ডোমেস্টিক কনজামশন কারণে পেট্রোল আর ডিজেল দি ইত্যাদক এক্সাইজ ডিউটি রেটস দি কোনো বদলি করিয়া নাই স্টেট ইলেকশন কমিশন বা জানাই দিছে কি নাগাল্যান্ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি হওয়া পাছতে টাউন কাউন্সিলস নিজেরই তিনটা ওয়ার্ড কারণে নতুন ইলেকশন হবলে আছে ইলেকশন কান্ড চুম্বুকটিমা টাউন কাউন্সিল নিজেরই ওয়ার্ড 11 ছাড়া কারণে ওখা টাউন কাউন্সিল নিজেরই ওয়ার্ড 8 জমাং বি আর আটোইজে টাউন কাউন্সিল নিজেরই ওয়ার্ড 9 সাম্বা খোকি দি নাগাল্যান্ড মিউনিসিপাল অ্যাক্ট 2023 লাগা সেকশন 30 হিসাবে রাখবলে আছে ইতিয়া একটা রিপোর্ট শুনি বলে পাব
2: নাগাল্যান্ড মিউনিসিপাল ইলেকশন রুলস 2023 নিচে ইলেকশন হবলে জুনাই দিয়া হিসাব নমিনেশন ফাইলিং করিয়া তো মে 25 পারা 29 শাম 3 বাজে তাক হবলে আছে নমিনেশন পেপার্স লাগা স্ক্রুটিনি তো জুন 1 তারিখ হব আর ক্যান্ডিডেটের উইথড্রল লাগা অন্তিম দিন তো জুন 5 তারিখ হবলে আছে পোলিং তো তিনটা ওয়ার্ড স্টে জুন 16 পুজোর 7:30 পারা শাম 4 বাজে তাক রাখিবলে আছে আর যদি রিপুল হইলে জুন 18 তারিখ রাখিবলে আছে ফোর্টস গিনতি করি কিনে রিজাল্ট জুন 19 পুজোর 8 বাজে পারা ডিজিগনেটেড কাউন্টিং সেন্টার স্টে জুনাই দিবলে আছে কমিশন পারা কইছে ইলেকটোরাল রোল টু এপ্রিল 3 অফ 2024 তে পাবলিশ করিয়া তো ইলেকশন কারণে চুলা বলে আছে কোনো আকাশবাণী নিউজ কইমা
0: ইকি সময়টি ইলেকশন প্রোগ্রাম লাগা জানাই দিগেনা মডেল কোড অফ কন্ডাক্ট MCC টু ইটু তিনটা টাউন কাউন্সিলস দি এতিয়া লুকি লুকি পৰা লগাই দিছে আৰু ইলেকশ্যন কাম খতম নোহোৱা তাক জাৰি ৰাখিবলৈ আছে MCC দিও চব কেণ্ডিডেটছ পলিটিকেল পাৰ্টিজ কাৰণে আৰু ষ্টেট চৰকাৰী কনচাৰ্ণ এৰিয়াছ দি হবলৈ আছে ইটো লগত ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনাৰ SSC পৰা ইলেকশ্যনছ ইলেক্টৰছ লগা দৰকাৰ কাম খান মানি কিনা চব কনচাৰ্ণ ইলেক্টৰছ লগতে নিজৰ ফ্ৰেঞ্চাইজ চলাই কিনে ইলেকশ্যন দি ভাগ ল'বলৈ অনুৰোধ কৰিছে SSC পৰা পলিটিকেল পাৰ্টিজ কেণ্ডিডেটছ আলগ আলগ সিভিল সোসাইটি অর্গানাইজেশন আর স্টেক হোল্ডার্স শান্তিপ্রা ইলেকশন হব দিব কারণে সাতি বলে অনুরোধ করেছে আর একটা প্রজেক্ট মনিটরিং গ্রুপ PMG মিটিং প্রা ইতিয়া হাইওয়ে প্রজেক্টস কান ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL নিজেদি জারি থাকিয়া কান রিভিউ করে বলে ডেপুটি কমিশনার কহিমা বি হেনক পশ্চিম লগা অফিস চেম্বার দি জাগালি রাখিছে মিটিং দু ডেপুটি চিফ মিনিষ্টার ডেপুটি কমিশনার কহিমা বি হেনক পোচেম্বরা চেয়ার করে কিনা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন অফিসিয়ালস NHIDCL এল রিপ্রেজেন্টেটিভস কন্ট্রাক্টর্স কনসালটেন্ট আর দোসরা স্টেক হোল্ডার্স রা যোগ লৈছে মিটিং সময়তে অফিসিয়ালস পৰা প্যাকেজ ওয়াইজ ইমপ্লিমেন্টেশন টু ফোর লেন হাইওয়ে প্রজেক্ট আর কহিমা বাইপাস দি কহিমা ডিমাপুর করিডর লগা কাম বাড়াই থাকিয়া খান চাইছে। NHIDCL অফিসিয়ালস পরা জানাই দিছে কি ফোর লেন প্রজেক্ট লাগা প্যাকেজ ওয়ান ব্রা 26% কাম করে লইছে আর প্যাকেজ টু লাগা 43% করেছে। প্যাকেজ থ্রি পরা 90% নিচনা খতম করেছে আর ট্রাফিক কারণে এই দু সাল জুলাই তাকটি খোলাই দিবল আছে। টানেল কাম তো কিছু জায়গা খান দিয়ে জারি যাই কেনে একটা ডাঙর টানেল তো ডিসেম্বর 2026 তাকটি খতম হব বলে আশা আছে। মিটিং ব্রা মাটি দাবিয়া জায়গা, এক্সিডেন্ট ব্রন জায়গা, মাটি একুইজিশন মামলা আর মাটি ঘিরে রখাই দিবলে কাম আর কহমা মাও রাস্তা লগত দোসরা খান লগত জড়িয়া ইস্যুস কান্তি চর্চা করেছে। আর ইটো লগত আজি ফুজোর লাগা খবর ইমান ডিসেস করে আছি, শুনি থাকিবি সামসাদ বাজি দাস মাদেটি নাগামিজ খবর আনি দিবলে আছে।
3: Good morning, this is Akashvani Kohima, the morning news read by Nobin Pradhan. Prime Minister Narendra Modi has arrived in the Netherlands for the second leg of his five-nation tour. He was received by the Dutch Foreign Minister Tom Berendsen upon his arrival at the airport. During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties, the King and the Queen. Today he will address the Indian community and meet CEOs of leading Dutch companies. Yesterday, during his UAE visit, Prime Minister Narendra Modi reiterated India's support for safe and unimpeded navigation through the Strait of Hormuz, underscoring its importance for regional stability as well as global energy and food security. After high-level talks with UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan in Abu Dhabi, Prime Minister Modi strongly condemned the recent attacks on UAE.
1: Almost three, open और सेफ बनाए रखना, ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। इस विषय में अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
3: The government has imposed a special additional excise duty of 3 rupees per litre on export of petrol. According to official gazette notifications issued by Ministry of Finance yesterday, the special additional excise duty on diesel exports has been brought down to 16.50 rupees per litre from 23 rupees. The special additional excise duty on aviation turbine fuel ATF has also been reduced to 16 rupees from 33 rupees a litre. The revised rates will remain in force for the next fortnight beginning today. There has been no change in the existing excise duty rates for petrol and diesel for domestic consumption. The State Election Commission has notified fresh elections for 3 wards under respective town councils in Nagaland following the occurrence of casual vacancies. The elections will be held for Ward 11 Chara under Chimukedema Town Council, Ward 8 Tsumangbi under Wokha Town Council and Ward 9 Sambaghoki under Atoiza Town Council in accordance with Section 30 of the Nagaland Municipal Act 2023. We have a report.
4: As per the election schedule notified under the Nagaland Municipal Election Rules 2023, filing of nominations will take place from May 25 to May 29 up to 3 p.m. Scrutiny of nomination papers will be conducted on June 1, while the last date for withdrawal of candidature is June 5. Polling for the 3 wards will be held on June 16 from 7:30 a.m. to 4 p.m., while the date for repoll, if any, has been fixed for June 18. The counting of votes and declarations of results will take place on June 19 from 8 a.m. to onwards at a designated counting center. The commission informed that the electoral roll published on April 12, 2024 will be used for the election. Asanyo, Akashwani News, Kohima.
3: Meanwhile, with the announcement of the election program, the Model Code of Conduct MCC has come into immediate effect within the jurisdictions of the 3 town councils and will remain in force till the completion of the election process. The MCC will apply to all candidates, political parties and the state government in their concerned areas. Further, the State Election Commissioner SEC, while acknowledging the important role of the electors, has appealed to all concerned electors to exercise their franchise to make the election participatory and meaningful. The SEC also appealed to the political parties, candidates, various civil society organizations and stakeholders to extend their cooperation towards a peaceful and smooth election process. And a project monitoring group PMG meeting to review the progress of ongoing highway projects under the National Highways and Infrastructure Development Corporation Limited, NHIDCL, was held at the office chamber of the Deputy Commissioner Kohima yesterday. The meeting was chaired by Deputy Commissioner Kohima B. Hanok Buchem and attended by district administration officials, NHIDCL representatives, contractors, consultants and other stakeholders. During the meeting, officials reviewed the package-wise implementation of the four-lane highway project and the progress of the Kohima bypass along the Kohima-Dimapur corridor. NHIDCL officials informed that Package 1 of the four-lane project has achieved 26% progress, while Package 2 stands at 43%. Package 3 has reached nearly 90% completion and is expected to open for traffic by July this year. Tunnel work at several locations are also progressing, with one major tunnel expected to be completed by December 2026. The meeting also deliberated on issues related to sinking zones, accident-prone stretches, land acquisition matters and landslide mitigation measures along the Kohima-Mau Road, among others. And with that, we come to the end of the morning news. Stay tuned as we'll be back with the evening English news at 7:20 p.m. Have a nice day.

0: লাগে আপুনি লাগা হেলথটো বাচাই কিনে ৰাখিবলে ইটো কদম খান লবি ফ্রাই কৰিবলে ভেজিটেবল অইল হি চলাবি পাৰিয়াতা কুকিং অইলটো একবাৰ হি চলাবি খালুৱা ফ্রাই কৰি কেনে বাচিয়া তেলটো ফিল্টাৰ কৰি কেনে খালি একবাৰ হি চলাবি বাচি কেনে থকা তেলটো দুই দিন ভিতৰতে চলাই লবি সবজিটো কমটি টেম্পাৰেচাৰতে ফ্রাই কৰিবি তেল গৰম কৰিয়া সময়তে তেল পৰা ধোঁৱা ওলাব নাদিব লাগে ফ্রাই কৰিয়া সময়তে খালুৱা টুকুৰা খানটো কালা নোহোৱা আগতে বাৰ বাৰ ওলাই থাকিবি ফ্রাই কৰিবলে কাৰণে ফ্রাইয়াৰ নহলিবি ষ্টেইনলেছ ষ্টীল বৰ্তন হি চলাবি টেষ্ট আৰু গুণ বিয়া না ওলাব কাৰণে লোহা লগা কাৰাই খান হি চলাবি ইটো জানকাৰী দি আছে ষ্টেট ফুড চেফটি অথৰিটি ডিপাৰ্টমেণ্ট অফ হেলথ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ
1: WFM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: FM
1: 103 MHz
3: সুপ্রভাত হুনি ঢাকা সব বিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাইকপন 110 মেগাহার্টজ পৰা আৰু এতিয়া সময়তে আপনার খান কারণে আনি দিয়ে আছে আর্জিস চয়েস দ্যাট ইজ মই লগা পছন্দ গানা জি হা মই লগা প্লে লিস্টে মই লাগা কিছু মান পছন্দিতা গীত খান মই লাইন আপ করে কিনা আছে আপনার খান সবাই আই কিনা প্রোগ্রামতে সামিল হবি আর গীত তো শুনে কিনা এনজয় করা হবি যদি ইটো প্রোগ্রাম লা সময় ভিতরতে আপনার খান কোনো বা সোচ শুনি থাকা সববিলাক লগতে শেয়ার করবলে মন আছে কইলে মানে আপনার খান সবকে স্বাগত আছে লিখি কিনা পাঠাই দিবি 9436805333 তো দেরি না করে কিনা শুরু করে দিয়ে আছে আর সবচেয়ে পহিলাতে আনি দিয়ে আছে আগ্নিপাত ফিল্ম কি গীত গাই আছে রূপ কুমার রাথোর

আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়াটু গাঁও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর

ফুড গ্রেড অ্যাসিডস থাকে। একটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। একটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি, নারিয়েল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। একটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।

টেনি ডিএসএ কোহিমা টাউন লাগা রেল টাইম টে ট্রাফিক আপডেট মোহনখোলাপরা পিএইচ কিউ জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দিবি হালকা হালকা ট্রাফিক দেখাই আছে পিএইচ কিউ জাংশনপরা লইগিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডেটু হলে হালকা দেখাই আছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে মানে ট্রাফিকটা আছে কিন্তু মাজতে আছে আলাগ রাস্তা লোবলে ইচ্ছা আছে কইলে মানে আপনার খান লোব পারে প্যারামেডিকেল পরা লইগিনা টি মডেল আর আইজি নহলে বা লেডিস মাইলস রোড টিসিপি পরা লইগিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা দিবি হালকা ট্রাফিক দেখাই আছে রাজু পয়েন্ট পরা লইগিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা দিবি নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখাই আছে হাই স্কুল জাংশন পরা লইগিনা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা আর এনএইচএ কে জাংশন পরা সেন্সেস পয়েন্ট মাজত লাগা রাস্তা দিবি দুইটা দুইটা দিবি নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ডে হালকা হালকা ট্রাফিক দেখাই আছে এইটা থাকিছে রিয়েল টাইম টে ট্রাফিক আপডেট।

নাল্লিখিগিনা পাঠানি মিঠে খুশি জানাই দিয়েছে। রমেশ পাত্র, রুনু পাত্র আর লাকি গোলঘাট আসামপ্রায় গুড মর্নিং উইশ করিগিনা লিখিগিনা পাঠাইছে। প্লে লিস্টটু একদম সুন্দর লাগি আছে আর শুনিগিনা এনজয় করে আছে কইগিনা লিখিগিনা পাঠাইছে রমেশ পাত্র আর ফ্যামিলিবিলাক ভেরি গুড মর্নিং, আজি ফুজি রিবি আইগিনা প্রোগ্রামতে সাথ দিগিনা আর গীত খান শুনিগিনা এনজয় করা তো জানিগিনা বেশি বেশি খুশি পাই আছে কইগিনা জানাই দিয়েছে। আর ইয়াতে দুসরা মেসেজ লিখিগিনা পাঠাইছে যোগেন্দ্র রংপি, ধরমকিরি রংপি আর সোনালী ইংটিপি, সারি হাজান কার্বি আংলংপ্রা গুড মর্নিং উইশ করে আছে। আর ক্যা খবর হে দিদি, সব ঠিকঠাক হে না কো আছে, আসুবাক গানা আচ্ছা লাগা বাজাতে রহো কইগিনা লিখিগিনা পাঠাইছে যোগেন্দ্র রংপি আর সাথীবিলাক। আ ভেরি ভেরি গুড মর্নিং, ইয়াতে খবর সব ঠিকঠাক আছে, বারিশ হয়ে আছে, অল্প ঠান্ডা ঠান্ডা বি আছে, হলে বি সব ঠিকঠাক আছে। আর আজি ফুজির আপনার খান সবই আইগিনা প্রোগ্রাম দিয়ে সামিল হইগিনা গানা বাজাই দিয়া খান বি ভাল লাগি আছে, ভাল লাগিব লাগে কিলে মানে আর্জেস চয়েস হলিবি প্লে লিস্ট আপনার খান কে এন্টারটেইন করব কারণে হে লাইন আপ করিগিনা আছে। তো মই সময় থাকা তাক বাজাই থাকিবলে আছে, শুনিগিনা এনজয় করে থাকিবি। আর দুসরা মেসেজ ইয়াতে লিখিগিনা পাঠাইছে গুড মর্নিং উইশ করিগিনা কহিমাপ্রা কুকু, কুকু আ ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ, অলপ দিন হয়েছে আপনার লাগা মেসেজ না পুরিগিনা, আজি ফুজিরতে আরো ওয়াপাস আইগিনা প্রোগ্রামতে সাথ দিগিনা লিখিগিনা পাঠাই দিয়া নিমিত্তে বেশি খুশি আছে। সাথ সাথে প্লে লিস্ট খান বি একদম ভাল লাগিগিনা শুনি আছে, বেশি খুশি আছে কইগিনা আপনাকে জানাই দিয়েছে। শুনি থাকা সববিলাক একটা গীত শুনিব আর তারপরে মই আকো ওয়াপাস আইগিনা আপনার খান লা মেসেজেস আকো লই দিয়া শুনিব। লাকি আলী আর রামিয়া লাগা আওয়াজে ফিল্ম কাহোনা প্যার হ্যায়।

0: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটু বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়াটু গাওনি মিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়াটু ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লাসি, নারিয়েল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: FM Dragoban 103 MHz. News, music and entertainment. FM 103 MHz.
2: This is Agashwani Kohima, the news headlines. India and UAE sign a slew of agreements including setting up strategic petroleum and gas reserves in India. India and the UAE also signed a framework for a strategic defense partnership which focuses on defense industrial collaboration, technology sharing, innovation and regional security cooperation. Prime Minister Narendra Modi extends greetings on Sikkim Statehood Day. PM Modi says the central government will keep supporting Sikkim's growth trajectory in the times to come. Nagaland Governor Nand Kishore Yadav extends warm greetings and best wishes to the people of Sikkim on the occasion of Statehood Day. The governor expresses hope that the state continue to prosper and achieve greater heights in the years to come. On the occasion of the 51st Sikkim Statehood Day, Chief Minister Nepuriu also conveys warm greetings to the people of Sikkim and wishes the state to continue advancing on the path of harmony, progress and well-being for all. On the occasion of National Dengue Day, Union Health and Family Welfare Minister J.B. Nadda calls on citizens to come together to raise awareness about dengue prevention and maintain clean and safe surroundings. Amid rising fuel prices and growing public concern, Chief Minister Dr. Manik Saha assures citizens that Tripura maintains an adequate stock of fuel, urging the public to avoid panic buying and unnecessary crowding at petrol pumps. In West Bengal, FIR registered against Trinamool Congress leader and Member of Parliament Abhishek Banerjee in connection with alleged provocative remarks made during the campaigning for recently concluded West Bengal Assembly polls. Central Board of Secondary Education issues a notice outlining post-result declaration facilities for Class 12 students, reaffirming its commitment to a fair and transparent evaluation process. Union Information Broadcasting Minister Ashwini Vishnow says Made in India paper tools are focused on quality, functionality and sustainability. Israel and Lebanon agrees 45-day extension of their ceasefire after another round of talks in Washington. And in badminton, Indian men's doubles pair of Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty to face Malaysian shuttlers Nur Izzuddin and Go Zifi in semifinals of Thailand Open in Bangkok today. That is all we have in this news headlines.
1: FM Dragoban
3: 103 MHz.
1: News, music and entertainment. FM 103 MHz.
2: हाँ जी बेयर लिसनर्स इतना समय दसिए दे रियल टाइम दे कोई मा ट्राफिक लगा जानकारी और कोई दिया इतु ट्राफिक तो रियल टाइम दिया अनि दिया आकाशवाणी एफएम ट्रैकबन इन कोलैबोरेशन विथ कोई मा ट्राफिक पुलिस तो यदि নর্থ বাউণ্ড কলে তো এই নর্থ ফেনী জালাকা ট্রাফিক ডিরেকশন আছে হেডেড টুয়ার্ডস হাই স্কুল এরিয়া আর সাউথ বাউণ্ড তো সাউথ ফেনী

0: সব নর্মালে হয় তালার প্রেসার হাই থাকে। আর নম্বর টু তো এজ, একজন তো এজ হয়েছে 50-60 এজ হয়েছে বলে মহানা বডিবি একটা কি কব লিভিং থিং আছে, আস্তে আস্তে সামান খান পুরানো হয়, সেই কারণে খুন রুচি খান অল্প টান হয়ে কিনা এজ হয়েছে বলে প্রেসার উঠি যায়। আর একটা গ্রুপ তো কিবা কিসিম কারণে বিপি উঠিব পারে, কিডনি প্রবলেম থাকিব, হরমোন প্রবলেম থাকিব, এনেকা প্রবলেম থাকলে প্রেসার উঠি যায়। আর এই ইয়াং এজ গ্রুপ 30 ইয়ার্স বিলো খানগে বেশি হয়, সেই কারণে একজন প্রেসার বেশি হয়েছে বলে ডক্টর লগত যাইলে তারপর সাব আর তারপর জানি লব ইটু তো তালা বিমার ট্রিট করলে বিপি কমতি হব, নহলে ইটু তো এজ কারণে হয়েছে, নহলে কি কারণে বিপি হয়েছে এই তো তালা কজ নাপাইলে তো দাওয়াহে খাই কিনা প্রেসার কন্ট্রোল করব লাগবে। নহলে বেশি ভাগ তো মহান ওপিডিতে চাই থাকা তো হসপিটালে চাই থাকা তো প্রেসার তো বেশি ভাগ তো এজ কারণে বি আর মহান লাগা লাইফস্টাইল খা লওয়া বেশি ফ্যাটস খান খা লওয়া খান এক্সারসাইজ খান নাই গাড়িতে বেড়াব টিভি খান কম্পিউটার খান সেই কারণে কিন্তু লাইফস্টাইল মহান আজিকালি কেনেকা লাইফ লিভ করে সেই কারণে বি বিপি বি চান্স বেশি আছে আজিকালি।
1: আচ্ছা ডক্টর আমি হান বেশি বার তো এই হান না বুঝে কোনোবা মানুষ তো নিজে লাগা খুন পারাহে এনেকা খুন বেশি হয়ে যায় এনার বি কই থাকে, কিন্তু আপনি কোয়া লাগা হিসাবতে আমি খান লাগা খাওয়া লওয়া খা দিবি আর তেল খান বেশি খাওয়া পড়া বি হয়ে আর আরাম বেশি করা পড়া কাম নকরে গাও পড়া এক্সারসাইজ গাও লই কিনা কাম হান নকরা পড়া পুষনা দেখালার কারণে বি এনে হয়ে যাই আছে, এটু আপনি ভাল পড়া কই বুঝাই দিছে। কিন্তু আমি খান লাগা নাগাল্যান্ডে আসল করি কিনা বিপি হওয়া তো বেশি আলাগ আলাগ জায়গা দেশ খান বি আছে, তো কেনেকা জায়গাতে কি কারণে হয় এনে বি অল্প কব পারিব না নাই
0: স্টেটিস্টিক্স এক্সেক্টলি নাই মোলা হাতে তো এতিয়া মহানা ডিপার্টমেন্ট NCD নন কমিউনিকেবল ডিজিজ তাহান এতিয়া সার্ভে খান সব করে আছে তাহান হাতে থাকিব পারে, হলে বি প্রেসার তো কেতিয়াবা তো মানুষ একজন বেশি নিমখ খালি বি হয়ে থাকে, সেই কারণে ফেক এরিয়া দিবি মই অল্প সাল কাম করা তো বেশি দেখিছে তাহান লাগা ব্লাড প্রেসার বেশি হাই থাকা তো, হলে এইটো কারণে বি নয় হয় ভাল আছে নিমখ তো কমতি খাব লাগে, হলেবি নিমখ কমতি হে খাই আছে কয়ে কিনে প্রেসার নালো বিটিবি নহয় প্রেসার ওলাব পারে, হলেবি নিমখ কমতি খাইলে আপনার প্রেসার আলাগ পারা অল্প কমতি থাকিব, সেইকারণে ফেক এরিয়া দিবি তাহান নিমখ বেশি খাওয়া পড়া তাহান প্রেসার ব্লাড প্রেসার আলাগ খাব অল্প বেশি থাকে মহান বি দেখি থাকে আর শুনি থাকে।
1: এতিয়া খুন বেশি হওয়া লাগার কথা কয়ে আছে, তো আমি খান লাগা নাগাল্যান্ডে এনে মাইকী মানুহে বেশি হয় না মোটা মানুহ এইটো কেনেকা আছে
0: মখান লাগা উপেতি হিসাব তো এনেকা বহুত সেম নিচিনা লাগে মই মাইকী মতো ইমান ডিফারেন্স নাই দুইজন বি মেল ফিমেল বি প্রেসার ইকুয়েলি পা নিচিনা লাগে আসলে বি স্টেটিস্টিক্স তো ওলাই যাব মহান স্টেটিস্টিক্স খান এইটো NCD সেল খান লগত যাইলে এইটো পাই যাব।
1: আচ্ছা যদি একজন মানুহ তো তেলাগা বিপি হাই হয়েছে তো এইটো তেলাগা গাঁও পৰা কি কি টাইম জানিবলৈ পাৰিব কেনেকুৱা নিচিনা নিচিনা আহিব?
0: হয় ভাল কথা এইটো বেশি মানুহ তো প্রেসার হাই হলে বি না জানে তো কারণে এ মধ্যে প্রেসার নাই হয়ে থাকে, হলে বি প্রেসার তো মহলা ব্লাড প্রেসার তো মেশিন পারা একটা ট্রেন নার্স আর ডক্টর বা নাচাইলে আপনি বিপি হাই না লো নর্মাল না নহয় না জানিব, কোনোবা মানুহ তো মহান চাই থাকোঁতে প্রেসার 180 নিশ্চিত 100-110 আহে একদম বেড়াই কিনে হাসি কিনে আহে আলাগ বিমার চাবলে, তো চাইছিলে বিপি তো মান হাই থাকে সুধিছিলে একটু দিগদার না কয়, সেই কারণে প্রেসার থাকা তো বেশি মানুষ তো একটু কমপ্লেইন না থাকে এনে তাহা নর্মাল হে বিয়াই থাকে আচানক আর এনেকা স্ট্রোক হব পারে, আর দোসরা পার্ট তো কপাল ভাল থাকা খান কব পারে অল্প মাথা বিখাব পারে মাথা তো ভারী নিচিনা কেতিয়াবা গুড়িয়া নিচিনা বেশি ভক্ত একটা মাথা ভারী নিচিনা থাকিব আর এইটো খান চাইছো গেলে প্রেসার হাই থাকে, হলে বি আজিকালি মহান কোয়া হিসাবতে তো একটা এজ পুঞ্জিলে প্রেসার তো সদায় সালতে একবার তো চাবি 30 ইয়ার্স এবভ হয়েছে এনেকা হলে তো প্রেসার তো একটা নার্স নহলে একটা ডক্টর কোনোগত হলে বি চাই থাকিব লাগে, আর বেশি আছে কলে টাইম টাইমতে আর চাই থাকি কিনে ডক্টর লগত কেনেকা করব এইটো এডভাইস ফলো করব লাগে, হলে বি কি ভাবিয়ে আপনার মাথা নেবিখায় প্রেসার নাই এইটো বেশি ডেঞ্জার আছে বেশি মনে এনেকা হয়ে কিনে স্ট্রোক হওয়া তো আছে, সেই কারণে প্রেসার আছে না এইটো সাহ পিছিতে কবি আপনার বডি দু ফিলিং মাথা নেবিখায় মাথা নঘুরে এইটুতে বিশ্বাস না করবে।
1: তো এনে কথা কোনো মানুষ মাথা বেখায় মাথা ঘুরে নহলে বি নিজে খুন বেশি হয়েছে নাকি ভাবনা করে কিনা যাই কিনা ফার্মাসি নহলে বি দাবাই বিক্রি করা জায়গা।

0: FM 103 megahertz.
1: জি হ্যাঁ, আপনার এখানে শুনে আছে আকাশবাণী FM 110 megahertz. শুনি থাকা সববিলাক আপনার খান সবকে দুবারা স্বাগত করে আছে প্রোগ্রামটি। আর এটা সময়তে আপনার খান পছন্দিত প্রোগ্রাম আছে হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটি লাইভ ফোন ইন প্রোগ্রাম। তো যদি আপনার খান পছন্দিত গীত খান আপনার খান শুনবলে মন আছে কইলে মানে কল করবি 0370-224-3036 নম্বর আক কই দিয়ে আছে 0370-224-3036 মই লগতে বাতচিত করবি আর মই আপনার খান পছন্দ করালা গীত খান বাজাই দিয়া হব। তো শুনে থাকা সববিলাক আপনার খান কলস রুখি থাকিব, এইটু সময়তে শুনব জবানি দিবানি ফিল্ম কে গীত গাই আছে অভিজিৎ সাবন আর শ্রেয়া ঘোষাল।

0: শুনিথকা সাবিলাক ইয়াতে আপনার খালা কলস আহিয়া শুরু হয়ে যায় আছে, তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো,
1: জয় মাতা দি।
0: জয় মাতা জি, বলে আপনার শুভ নাম?
1: ম্যাডাম, মেরা নাম পূরণ বর্মা হ্যাঁ, আর মানে ডিস্ট্রিক্ট জয়পুর রাজস্থান, গাঁও কা নাম অনসমেল বগলা সে বাত করা ম্যাডাম।
0: ওকে, রাজস্থান সে কল কিয়া?
1: জি ম্যাডাম।
0: ওকে, কেসে হ্যা হালচাল?
1: জি ম্যাডাম বড়িয়া হুম, আপ সুনাও কেসে, গরমি হো রহি হামারে ইয়াহাঁ তো খুব গরমি পড় রহি
0: হ্যাঁ। নাই, ইয়াহাঁ পে বারিশ হো রহা হ্যায় আর বহুত ঠান্ড হ্যায়।
1: হ্যাঁ,
0: বারিশ হো রহা হ্যাঁ, আপনার বারিশ হো রহা হ্যায় কিয়া?
1: জি ম্যাডাম, ইয়াহাঁ বহুত গরমি হ্যায় আর ধূপ কাফি হ্যায়, বারিশ নাই
0: হ্যায়, ইসিলিয়ে তো গরমি হো রহা হ্যায় না।
1: জি ম্যাডাম।
0: ওকে, বলিয়ে আজ কোন সা গীত শুননা হ্যায় আপকো?
1: জি ম্যাডাম, ফিল্ম কা নাম রহেগা বেটা।
0: বেটা?
1: ইয়েস ম্যাডাম।
0: বেটা মে কোন সা গীত?
1: উসমে এক গানে কে বোল হ্যায়, সাইয়া জি সে চুপকে হুই জো বস মেরি বাত বতা দে ডেলিয়া।
0: ওকে, অনুরাধা পটওয়াল আর উদিত জি কা আওয়াজ মে, ঠিক হ্যায়?
1: জি ম্যাডাম।
0: ওকে, কিসি কা নাম লেনা হ্যায় আপকো?
1: জি ম্যাডাম, সবসে পহলে তো আপ
0: হ্যায়। ওকে, থ্যাঙ্ক ইউ।
1: और मेरा दोस्त है राकेश है, भगवान सिंह परवान जी है, अविनाश जी है, रमेश प्रजापति जी है, और गोल्डी भाई है, और अमर है, और कोयमा के श्रोता, जो भी कोयमा पे चाहने वालों और जिसका भी नाम मैं भूल गया, कोयमा के और असम के श्रोताओं के लिए सुनाना चाहता हूँ। अमल है, अमर है, और भी कोई जिसका नाम भूल गया उनके लिए।
0: কই বাত নাই হ্যাঁ, যো ভি হো আপকা এফ এম ট্র্যাকপন কা বহুত বহুত সাথি হ্যায়, আপ লোক তো বাতচিত ভি হো রহা হ্যায় ফোন পে।
1: আর
0: জি, আর পূরণ বর্মা জি, আপনি কল কিয়া, আপনি আজ তো তীর লাগা দিয়া।
1: জি ম্যাডাম, আজ কলাই কল মিল গয়া তো বহুত খুশি হো গই ম্যাডাম, মে তো বহুত দের
0: তক কল ভি লাগ গয়া, আর উসকে বাদ জো গীত আপ সুননা চাহতি হু ও ভি এক বার সে মিল গয়া হ্যায়, তো আপ সুনিয়ে আর এনজয় কিজিয়ে। থ্যাঙ্ক ইউ ফর কলিং।
1: থ্যাঙ্ক ইউ ম্যাডাম, ধন্যবাদ,
0: ওয়েলকাম। অনিটা সাবিল্লাক প্রোগ্রাম সবসে পয়লাতে দিয়েছে বেটা, ফিল্ম কি গীত গাইছে অনুরাধা পটওয়াল আর উদিত নারায়ণ, আর এই গীত শুনি বলে মন হয়ে গিয়ে পছন্দ করেছে অল দ্য ওয়ে ফ্রম রাজস্থান পূরণ বর্মা, আর তারপর এফ এম ট্র্যাকপনলা কিছু সাথীবিল ডেডিকেট করে কিনা মাং করে আছে, তো শুনব বেটা ফিল্ম কি গীত।

0: Hello.
1: Hello.
0: Yes. Good morning.
1: Good morning.
0: Kun ba kasi?
1: I am Vilkota.
0: Huh?
1: Kivile
0: Kevileko.
1: Yes.
0: Kevileko.
1: Yes.
0: Okay, Kevileko from?
1: Rajape village.
0: Huh?
1: Rajape.
0: Razape. Okay.
1: Yeah.
0: Okay, Razape.
1: Yeah.
0: Okay, আপনাকে স্বাগত করে আছি প্রোগ্রামটি।
1: ওকে, থ্যাংক ইউ।
0: ওকে, আজি কি গানা শুনিবলে মন আছে?
1: আপনাতে কিসমত কানেকশন থাকিব, কিসমত কানেকশন 2008 লা
0: 2008 ইয়েস আই হ্যাভ।
1: আচ্ছা, তবে কি কি লাগা না আছে কই দিব মোর।
0: আই পাপি, মুভ ইয়োর বডি, ইজ
1: হ্যাঁ,
0: দিস লাভ, সোনিয়ে,
1: ইজ দিস লাভ বজায় দিবি।
0: ইজ দিস লাভ। ওকে, আর কোনোবাকে ডেডিকেট করো বলে মন আছে নাকি?
1: সব হুনে থা কিমান দিন হুনে আছে সবকে।
0: ওকে, ঠিক আছে, কেবি লেখো
1: নাম নাম লৈ থাকিলে টাইম বেশি খাই যাবো, এই কারণে সব লিসনার্স এন্ড অল
0: ওকে, ভেরি ট্রু, ভেরি ট্রু। ঠিক আছে, ইমান আন্ডারস্ট্যান্ডিং থাকা নিমিত্তে থ্যাংক ইউ। তো কেবিলে কও আপনার পছন্দ করা লাগি শুনিবি আর এনজয় করিবি আর কল করা নিমিত্তে থ্যাংক ইউ।
1: ওকে,
0: ওয়েলকাম।

শুনি থাকা সববিলাক আপনার খান শুনি থাকিছে কিসমত কানেকশন ফিল্মত শ্রেয়া ঘোষাল আর মাহিত চৌহান লগা আওয়াজে আর এইটু গীতটু পছন্দ করে কিনা আমি খান লট কল করেছে রাজীব হেবরা কেভি লেখ আর তারপর শুনি থাকা সববিলাকে ডেডিকেট করে দি কিনা আছে তো আপনার খান সবই শুনি কিনা এনজয় করেছে কই কিনা পুরা বিশ্বাস করে আছে শুনি থাকা সববিলাক আই এম স্টিল ওয়েটিং ফর দ্য নেক্সট কল সো এই সময়তে ইনস্ট্রুমেন্টাল মিউজিক দিয়ে শুনিব

0: हेलो
1: हेलो मैम, नमस्कार
0: नमस्कार, बोलिए आपका शुभ नाम।
1: जी। हम धेमाजी आसाम जुनाई मिशन की सपोर्ट से बिमल बसुमतारी बोल रहा हूँ मैम।
0: की नाम कोई सिले? ओके,
1: बिमल बसुमतारी जी,
0: बिमोल किनी कहाँ से?
1: जो मैं पूरा हमारे यहाँ बरखन पड़ी है।
0: আচ্ছা, বরখন লোতে গরমি আছে না ঠান্ডা আছে?
1: হয় ঠান্ডা হয়ে আছে, অলপ বরষুণ চূড়া করে আছে ডাঙর ডাঙরকে।
0: বেশি ভাল আছে। বরখন হয়ে গিনা ঠান্ডা হওয়া তো আপনার খান অলপ আরাম করি গিনা, আরাম পাই গিনা কাম বি করব পারিব, বেশি খুশি লা কথা আছে না?
1: হয় আজি মই দোকানতে বহি পিনে গান শুনি আছো, বজার আছে কিন্তু
0: ওকে
1: আজি বজার আছে আছে।
0: ওকে ওকে, ঠিক আছে। তো আজি কোনটো গীত শুনিবলে মন আছে?
1: আজি মোক মানে কিবা মিস্টার ইন্ডিয়ার, মিস্টার ইন্ডিয়া থাকিছে না,
0: আছে
1: এইটো আয়া হে তো মিস্টার ইন্ডিয়া আছে, এই গানটো বজাই দিবি।
0: করতে হে হাম প্যার না?
1: হয় হয় হয় হয়
0: ওকে ওকে, ঠিক আছে। কোনোবাইকে ডেডিকেট করবলে মন আছে?
1: হয় আমার লগরিয়া বহুত থাকিছে, মই অলপ ডেডিকেট লম।
0: আচ্ছা ঠিক আছে, কই
1: আমার
0: দিবি।
1: কমল বসুমতারী আছে, ফাইসন মুন্ডা আছে, রমেশ পাত্র আছে, যোগেন্দ্র রংটি, রাকেশ ধরমবীর, শিকারী।

0: Tongti, terus kita minta Onjoli bersama dari, Onsula bersama dari, Romes kerja kerja, Purom Burma, apa lagi? Jitu pada cek ni.
1: Okay, ঠিক আছে বিমল আপনার কল কৰিছে আপনার মাঙা লাগিত পি আছে মই লাইন আপ কৰি দিছে হুনিবি আর এনজয় কৰিবি থ্যাংক ইউ ফর কলিং
0: ধন্যবাদ ম্যাম
1: ঠিক আছে হুনি দেখা সবিনা প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে মিস্টার ইন্ডিয়া ফিল্ম কি গীত গাই আছে কিশোর কুমার আর কবিতা কৃষ্ণমূর্তি আর এইটুকু পছন্দ করে কিনা অনুরোধ করেছে বিমল বসুমতারী আর তারপর এফ এম ট্রাকবেনলা বহুত বহুত সাথীবিল ডেডিকেট করে দিয়ে আছে শুনি থাকা সববিল শুনিবি আর এনজয় করবি

0: হ্যালো হ্যালো,
1: গুড আফটারনুন আজাদ দিদি।
0: জি গুড আফটারনুন, কোন কোয়েসে
1: তোমার ডিস্ট্রিক্ট সরাদে সোনারি আসামপাড়া,
0: সোনারি আসামপাড়া বাইকন মুন্দা?
1: হয় হয়, কেনে আছে?
0: বেশি ভাল আছে,
1: মই ভাল আছে। আজি তো মর্নিংটা বারিশ পানি গিরিছে, এতিয়া তো ধূপ আছে, হলে বি ইভিনিংটা আকো বারিশ আহিবলে আছে নাকি, নেকাহে লাগিছে।
0: আজিকালি তো বারিশ লা মৌসুম আহি যাইছে না, সদায় বারিশ হয়ে থাকিব, হলে বি বারিশ হওয়াটা বেশি ভাল কথা আছে, খেতি কাম করা মানুষ কারণে বি বেশি ভাল, আর বেশি গরম থাকা বি কাটি দিয়ে না। ওকে ঠিক আছে, কি গানা শুনবলে মন আছে আজি? বেটা অল্প আগে এটা মই বাজাইছিলে, যদি আপনার আলাগ ফিল্ম
1: তাতে আর আলাগ আলাগ গানা খান থাকিছে তো,
0: সেম ফিল্মত পরে আছে না, হলে বি ঠিক আছে, আপনার শুনবলে মন আছে কইলে মানে ঠিক আছে। কোনটো গীতটো শুনবলে মন আছে?
1: সাজনা মে তেরা তু মেরি, এনেকা একটা টাইটেল থাকছে,
0: সাজনা মে তেরি তু মেরা।
1: হয়
0: ঠিক আছে,
1: আছে নাকি?
0: ওকে, কোনোবাকে ডেডিকেট করবলে মন আছে?
1: হয় হয়, রেগুলার লিসনার্স খান থাকি, যা অমল বসুমতারী, বিমল বসুমতারী, দুর্গেশ নগেনপুরী, শিকায়ত রংফার, রমেশ পাতর, অরুণ পাত্র, যোগেন্দ্র রংপি, অঞ্জলি বসুমতারী, সুনিকা বসুমতারী, দারাসার বসুমতারী, সেবাকে জমির বীরেন হান্তে, রূপবিদে মেথা, আর যান রেগুলার সবকে, আর এখন প্রেকাশন লাগা, আর যে জেকব স্যার, টেমজন স্যার, বেরোনিকা ম্যাম, কেনি ম্যাম,
0: তার খান লা নাম শুনি কিনা বেশি খুশি পাই থাকিব, আপনার খান সব টিউন ইন করে কিনা থাকিব না, তো শুনি কিনা এনজয় করবি। থ্যাংক ইউ ফর কলিং।
1: ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।

0: Hello.
1: Hello, ma'am.
0: Hello, good afternoon, Sunita.
1: Good
0: কবি কি গানা শুনিবলৈ মন হৈ না কল কৰিছে?
1: মই মুভি আনিব যাতে আনিছে ম্যাম।
0: হা, সদায় দিন ইটোৱে শুনি সুধি থাকে। আমি খান বি দোসরা কামতে বিজি থাকে।
1: নাই, আগেতে তো আপনি সিটি লাইট ইমান জলদি আনি দিছে না, তো আনিছেন কি ভাবছেন?
0: নাই, কাম আলাগ আলাগ কাম বেশি থাকে না, তো মাঙিছে ফাট আনি দিবলে দিগদার আছে না। কবি দোসরা গীত, কোনটো গীত শুনে বলে মন আছে?
1: তুম মেরি হো পুরনা মুভি,
0: ফিল্ম লা নাম আছে এইটো,
1: হয়
0: ইমান শিওর নাই দে। এইটো মেরি অর মেরে?
1: কেন হয় তুম মেরি হো,
0: মেরি
1: নহয় তুম মেরি হো,
0: এইটো কারণে মেরি আছে না, মেরি
1: হয় হয়
0: আছে,
1: মেরি মেরি মেরি মেরি
0: মেরি।
1: হয়
0: আই এম ভেরি সরি সুনিতা, মই লগতে এইটো নাই।
1: তো আদমি খিলোনা হে,
0: হ্যাঁ,
1: আদমি খিলোনা হে,
0: আদমি খিলোনা হে, ওকে লেট মি সি, ইটু বি নাই নাকি, রুখিবি দে। আদমি খিলোনা হে একটা গীত আছে, বহুত জাতাতে জাতাতে হো প্যার, বহুত জাতাতে হো প্যার, খালি ইটুই আছে, মোহাম্মদ আজিজ আর আলকা ইয়াগনিক লাভাস্তে।
1: এটা নহয় ম্যাম,
0: ওকে খালি একটা গীত আছে,
1: কবি খুশি কবি গম,
0: কবি খুশি কবি গম, ওকে কবি খুশি কবি গম, তে কোনটো গীত শুনিব? বলে চুড়িয়া, দিওয়ানা হে দেখো, কবি খুশি কবি গম, আর সে সাবা সাবা, সুরজ হওয়া মাধ্যম, বন্দে মাতরম, কোনটো গীত শুনিব?
1: কলম ফিল্ম,
0: হ্যাঁ
1: কলম কলম
0: কলম
1: কলম
0: কলং
1: হয় কলম
0: কালাংক কালাংটো কোনটো গীত শুনিব? অ'কে ঠিক আছে, কোনোবাকে ডেডিকেট কৰিবলৈ মন আছে? অ'কে ঠিক আছে, আপোনাৰ কল কৰিছে, কিন্তু আপোনাৰ যোনটো শুনিবলৈ ইচ্ছা থাকিছে থকা নাই, এইটো কাৰণে বেছি খেট আছে। হলিবি লাষ্টে যোনটো মাং কৰিছে, মই লাইন আপ কৰি কিনে আছে, বেছি খুচি আছে আপোনাৰ কল কৰিছে, শুনিবি আৰু এনজয় কৰিবি। অ'কে থেংক ইউ ফৰ কলিং, বাই বাই। অনিতা সববিলাক প্রোগ্রাম বি শেষ করব লাগা শেষতে আহি যায় আছে, ইটু গীত প্রায় প্রোগ্রাম শেষ করে দিবলে আছে, আপনার কান সবকে জানাই দিয়ে আছে। ইটার পর অল্প পছতে 12:30 হলে নিউজ হেডলাইন্স আনি দিয়া হব, আর তারপরে আর জে চয়েস হিন্দি ফিল্মি গীতস প্রোগ্রাম আকো কন্টিনিউ করবল আছে। শুনে থাকা সববিলাক আপনার খান আকো ওয়াপাস আই কিনা ইটু প্রোগ্রাম টিভি সামিল হবি কই কিনা মাং করে আছে। তো প্রোগ্রাম শেষ করবর কারণে দিয়ে আছে কালাং ফিল্ম কি গীত, গাই আছে অরিজিৎ সিং, আর এই গীতটি পছন্দ করেছে সুনিতা বসুমতারি, আর তারপর শুনে থাকা সববিলাককে ডেডিকেট করে দিয়ে কিনা আছে, শুনিবি আর এনজয় করবি।

হুনি থাকা সববিলাক আমি খানা প্রোগ্রাম শেষ করবলে লা সময় পুঁচি যায় আছে। তো আপনার খানকে জানাই দিয়ে আছে এটা প্রায় অল্প পাশে সময় এক বাজি হলে এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম দিয়া শুনব আকাশবাণী এফ এম ট্র্যাকপন 110 মেগাহার্টজ আপনার খানত আক ওয়াপাস আহব সাম 3 বাজি। এটা সময়টা আমি খানা প্রোগ্রাম শেষ দিয়ে আছে হিরো ফিল্ম কি গেট গায় আছে অনুরাধা পচওয়াল আর মানহার উদাস।

যাই লই থাকে আর আরাম পাব না পারে যাই আর এনেকা হওয়াপরা কোনোবা মাইকী মানুষগে হইলে ইটুপরা উপায় না থাকে কিনা মন ছুতো হয়ে কিনা ইটুপরা নিচুর লাগা জীবন বি খতম করে দিয়া সুইসাইড করে লওয়া এনেকা খান বি লোক পাই কিনা আহে মাইকী মানুষের লাগা অধিকারী রাইটস থাকিব কারণে পার্লামেন্ট পরা প্রটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভাইলেন্স এক কই কিনা 2005 সালে বানাই কিনা রাখি দেওয়া হয়েছে ইটু এক পরা ইত্যাদ আমার মাইকী মানুষের খান কি চাকাতে থাকিলে বি ছুটি খানদান কোনোবা না হলে বা নিচুর মোটা না হলে বা দোসরা আলুয়া মানুষরা আমা খানগে ভাইলেন্স কিসিম ফিনেবরা আমা খানগে ডিক্টার দিছে গুলে না হলে বি মারিছে গুলে না হলে বা ঠিক নিয়মরা নাজুলা হয়েছে গুলে আমা খান ইটু লাগা অধিকার লই কিনা আমা খান খাড়া করব পারে বলে লাগা ইটু একটু বানাই কিনা রাখি দেওয়া আছে ডোমেস্টিক ভাইলেন্স এনেকা কইলে আমা খান আগে দে কোয়া নিচনা নিচুর মোতাবরা মরম নাগরি যাই কিনা আমা খানকে মারিয়া না হলে বা থামগি দিয়া আর খানদানি খানবরা হলে বি খিংবাজি করে যাই কিনা মরম নাগরি যা আর ইটু নিচনা আমা খানকে মারি দিয়া না হলে বা বিয়া কথা কই দিয়া এটু খান সব তো হইলে ডোমেস্টিক ভাইলেন্স লাগা পিতরে আহে আকু ইটু অপরে আমা খানকে গাঁওতে বিয়া নিয়ম চলাই কিনা ছুই দিয়া না হইলে বা বিয়া ভাবনা ভরা বিয়া কথা কই দিয়া এটু খান সব তো হইলে বি কুন্তু ভরা একজন মাইকী লাগা মন মকোস আর গাঁওতে চুকম দে এটু খান তো হইলে ডোমেস্টিক ভাইলেন্স লাগা পিতরে আহে আকো মাইকী মানুষের কোনোবা তো হইলে মোটা লগত ঠিক নিয়ম ভরা সাতি নাগরি কিনা ইনি পুহি লওয়া নিচনা রিলেশনশিপ থাকি লওয়া এনেকা থাকিয়া ওপর দিবি এটু আসল তো হইলে এক ভিতরে আহে আছে মাইকী মানুষের যোনহে এনেকা জোকম কিসিম রাস্তা ফিনি বেড়া পাই কিনা থাকি আছে এনেকা ডোমেস্টিক ভাইলেন্স লোক পাই কিনা আহি থাকা এটু খানকে আমাখান পরা এগ্রিভড পার্সন এনেকা কব পারে আর এনেকা দুঃখতে পুঞ্চি কিনা থাকা মাইকী মানুষের খান কেনেকা করে কিনা ডোমেস্টিক ভাইলেন্স পরা আমাখান রিলিফ পাবলে পারে আমাখান পরা চাই লইলে ডোমেস্টিক ভাইলেন্স তে পুহি কিনা থাকিয়া এগ্রিভড মাইকী খান দুঃখতে থাকিয়া মাইকী খান তো হইলে কোর্টে যাই কিনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে বি ইটু ফাইল পেটিশন দিবলে পারে আছে আমাখান লাগা কমপ্লেন খান তো লই যাই কিনা ইটু দিবলে পারে আছে একজন মাইকী তার নিজের লাগা কমপ্লেন কে যদি ইটু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে পুঞ্চি কিনা কোর্টে যাব পারা নাই করলে বি তার লাগা বিহাফতে কোনোবা সাতি সাতিনী না হলে বা খানদানি খান থাকিলে এটু খান বরা বি ফাইল তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পুঞ্চি কিনা ইটু কমপ্লেন তো দিবলে পারে আছে না হলে বা আমা খান ঘর ওসরে থাকা মানুষের খান না হলে বা কোনোবা বরা কোনোবা মাইকী মানুষের খান এনেকা ভাইলেন্স তে পুঞ্চি কিনা দুঃখ পাই আছে আর পাহাড় দিয়ে ওলাব না পারি কিনা বহি আছে এনেকা লাগা এটু নলেজ খবর তো লই কিনা থাকিছে বলে এটু তো আমাখান ভাড়া তক চলতে পারা এটু প্রটেকশন অফিসার লাগা টেবল পুঁছি যাই কিনা আমাখান এটু খান লাগা ইনফরমেশন জানকারী খান তো দি দিছে বলে এটু বি বেশি ভাল আছে ইটু পারা প্রটেকশন অফিসার না হলে বা পুলিশ খান পুলিশ অফিসার্স খান না হলে বা দোসরা সার্ভিস প্রভাইডার কোনখানি এটু এক ভিতরে অ্যাপয়েন্ট করে কিনা রাখি আছে আমার বহি থাকা ঘর ওসর লোকেলিটিতে এটু খান বরা চলতি আহি কিনা আমা খান এটু এক লাগা ভিতরে এটু রাইটস অধিকারী তো যুন মাইকী এনেকা দুঃখ পাই আছে তারগে এটু মতো দিবলে পারে আছে আর তারগে এটু এক ভিতর বরা ডোমেস্টিক ভাইলেন্স বরা তারগে রক্ষাই কিনা বাজাই রাখি দিবলে পারে নিজের লাগা দুঃখ এটু খান তো লিগেল সার্ভিস অথরিটি এটু কিবি যাই কিনা পুঞ্চি কিনা আমা খান কেনেকা দুঃখ পাই আছে কি লোক পাই আহিছে এটু খান সব গ্রিভেন্সেস খান তুমি দি কিনা যাবলে পারে আছে আমার মাইকী মানুষের যোনহে এনেকা ডোমেস্টিক ভাইলেন্স তে লোক পাই কিনা আহি আছে এটু খান মাইকী খান কারণে হইলে এক বানাই রাখি দিয়া ভিতরে আকো প্রটেকশন কোনোবা আমা খানগে পাব পারা তো হইলে মাইকী মানুষ যোনহে এনেকা এগ্রিভড করি কিনা

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: 이투 아카시바니 코히마 FM 드래그밴 113 메가헤르츠 이티아 होमोय 5 बजी हुआलोगी अमिखान लगा ट्राफिक अपडेट कोहिमा टाउन लगा इनिका अनिडीएसए मोंकुलापरा लुइकिना पीएचक्यू जंक्शन इटिया नॉर्थ आरो साउथ जुन्तु नॉर्थ कोइले अपुनर जिदी नागलैंड सिविल सेक्रेटरीत फले जायसे कोइले जुके नॉर्थ बाउंड कोइ दियासे आरो साउथ बाउंड कोइले जुदी अपुनर सिविल सेक्रेटरीत फले परा बीओसी मोंकुलापियार हिल फले आयासे कोइले जुके साउथ बाउंड कोइकिना जनाय दियासे এতিয়া কাৰণে নৰ্থ চাউথ দুইটাতে বি হালকা ট্ৰাফিক দেখাই আছে আৰু এতিয়া পি এইচ কিউ জাংচন পৰা লৈ কিনে মেজৰ জাংচনতে নৰ্থ চাউথ বাউণ্ড দুইটাতে বি হালকা ট্ৰাফিক আছে টি চি পিৰ পৰা লৈ কিনে ৰাজু পইণ্ট চাইছো গ'লে এতিয়া নৰ্থ আৰু চাউথ দুইটাতে বি হালকা ট্ৰাফিক বি নহয় বেছি ভাৰী বি নহয় মডৰেট ট্ৰাফিক দেখাই দি আছে এইটো কাৰণে দুচৰা ৰাস্তা লৈলে টি চি পি কে টু ৰাজু পইণ্ট নহ'লে বা বক্স কাটিং এন এইচ এ কে পৰা চেঞ্চেছ পইণ্ট রাজু পয়েন্ট পর লিখিনা সেন্সেস পয়েন্ট এটা নর্থ আর সাউথ বাউন্ড দুইটাবি লাইট ট্রাফিক দেখাই দিয়ে আছে মানে হালকা ট্রাফিক দেখাই দিয়ে আছে হাইস্কুল জংশন পর লিখিনা সেন্সেস পয়েন্ট এটা নর্থ আর সাউথ বাউন্ড দুইটাবি হালকা ট্রাফিক আছে এন এইচ এ কে জংশন পর লিখিনা সেন্সেস পয়েন্ট এটা নর্থ সাউথ দুইটাতে বি হালকা ট্রাফিক আছে এই থাকিছে আজি সাম তিন বাজির পর লিখিনা পাঁচ বাজি টক লাগা কোহিমা টাউন লগা ট্রাফিক আপডেট শুনে থাকবি এফ এম ট্রাগোপেন 103 মেগাহার্টজ কালী পুজোর সময় 10 বাজির পর লই কিনা 12 বাজি তাক আকু লই কিনা আইব আপনার খান লগা ট্রাফিক আপডেট এতিয়া আমি খান ছোট একটা ব্রেক লই কিনা আমি খান লগা কালাইডোস্কোপ প্রোগ্রাম টু জারি করে দি আছে
0: এফ এম ট্রাগোপেন News, music, and entertainment. This is FM Dragon Band. FM 103 megahertz.
2: আজিকালি কাৰ্বনেটেড বিভাৰেজেছ খান খাটো বেছি হৈ যায় আছে স্পেচিয়েলি বাচ্চা খান আৰু নজাৱান খান লগাৰ মাজতে ইটো খাটো গাঁও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটো কাৰ্বনেটেড বিভাৰেজেছ খানতে কেলৰিজ বেছি থাকে আৰু নিউট্ৰিশ্যন বি একো নাপায় কিলে কইলে ইটো ড্ৰিংকছ খানতে ভাইটামিনছ আৰু মিনাৰেলছ খান নাথাকে রিসার্চ করা টাইমতে পাতো ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাতো ওজন

পিছখান বদলি হয়ে যায় আর একই তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায়। ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটুপারা কিসিম বিমারি উলাই দে যন্তু খান আছে হাইপারটেনশন, এথিরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারি। কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে। আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিবলে ইটু কদম খান লবি। ফ্রাই করবলে ভেজিটেবল অয়েল হি চলাবি, পারিয়াতা কুকিং অয়েল তো একবার হি চলাবি, খালুয়া ফ্রাই করি কেনা বাচিয়া তেল তো ফিল্টার করি কেনা খালি একবার হি চলাবি, বাচি কেনা থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি। সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি, তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঁয়া উলাব না দিব লাগে। ফ্রাই করিয়া সময়তে খালুয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বার বার উলাই থাকিবি। ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি, টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি। ইটু জানকারি দিয়েছে স্টেট ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।

0: intolerance aro allergies laga symptoms tu vomiting diarrhea pet bika skin rashes chehra jiba aro lips phulija sas lobole duk pa khan ase itu khan laga karan tu khalua kunba gaute namila karune hobo pare khalua packets te kunba ingredients gaute namila laga jankari khan likhi kina thaka tu bhal para puri lobi itu likha khan tu iniga hobo pare may contain allergen nohoile bi lactose free gluten free khalua gaute namila khan tu nakini bi jun khan lactose intolerant ase tai khan dud aro dud para bana saman khan nakhabo lage aro gluten intolerant thaka khan tu ata maida khan nakhabo lage khalua para allergic reactions bishi hoile doctor logote sai lobi itu jankari di ase food safety authority nagaland
1: kumchino chaqi inilo hiv and aids yeza khadonikine ne chigzin kholo hiv kismi susho ana bana chipu tsinkyo ani
2: ayeza hipo kholo akamla lo sukse akirti ashes tuchakyu ana katau mishikumla lo ka kholo hiv kismi jukna tha ana patalya ta munjo ani
1: ningu kokta lekta kha kyu ye khashi khini no lo
2: asai poye nagaland state aids control society vecho nomlao serchani
3: FM Dragon Band
4: 103 MHz
3: News, Music and Entertainment
4: This is FM Dragon Band
3: FM 103 MHz
5: Good evening listeners, you do Akashwani Kohima FM Dragon Band 103 MHz Pra apunikan program di thakya huniya se Aritya huniya hobo Hindi film gaan program SMS request That is apni logo pasan kuriya আপনার লোকে পছন্দ করে লেখা গান আছে প্রোগ্রামটি তো আপনি কেন লিখি কিনা পাঠাই দিবি নম্বর আছে 9436805333 আর কোড আছে FM স্পেস এইচ এটুতে লিখি কিনা পাঠাইছে গেলে আপনি কেন কি গানা লাগে এটু মই বাজাই দিব কিন্তু ফিল্ম লার নামটো ঠিকঠাক লিখি কিনা পাঠাবি আর যদি জানি আছে গেলে ফার্স্ট টাইটেল অফ দ্য সং আই মিন কোনটো লাইন আপনি শুনিবলৈ মন আছে এইটো ঠিকঠাক লিখি কিনা পঠাই দিলে বেছি ভাল কৈ না জনাই দি আছে ৱাইল্ড লিচনাৰ্ছ গান আপুনি খালাকা মেছেজ ৰুকি থকা টাইমতে মই পইলা গীত একটা বজাই দি আছে বিশাল দাতলানী লাকা বস্তি আছে ফিল্ম আছে বেং বেং ৱাইল্ড এইটো গান নবজাই গীতে মই আৰ জে জেকব আপুনি সবকে ৱেলকাম কৰি আছে স্বাগত কৰি আছে নমস্তে আৰু চালাম কৈ কিনে জনাই দি আছে

প্রোগ্রাম তে শুনিব মোহাম্মদ আজিজ আর কবিতা কৃষ্ণমূর্তি লগাওয়াস্তে ফিল্ম আছে লাভ 86 আর একটি গীত কারণে পছন্দ করে লিখিছে দ্যাট ইজ বলিপথরপা দিবি জঙ্কা হানসেপি আর আর্চলেন হানসেপি তাদের লিখে কিনা পঠিয়া হয়েছে ওয়েল থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 아지칼리 카보네이티드 비버리지스 칸 카투 비시 후이 자야세 스페셜리 바차 칸 아르 노자완 칸 라가이 마주테 ইটু খাতু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খান্তে ক্যালোরিস বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খান্তে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খান্তে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাতু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
2: Good evening, my dear listeners from Kohima and beyond. You are tuned in to FM Dragon Band at 103 MHz at Akashvani Kohima. And I'm your RJ Veronica, bringing you your Saturday night's Western music. Well, I want to turn this whole Saturday night into a whole vibe, you know. There's something different about Saturday nights, isn't there? A little freedom, a little emotion, and a lot of music, what do you say? And honestly, as an RJ, sitting behind this mic on a Saturday night feels really, really special. I may not see you, all right? But somehow I can, you know, feel you listening. Some of you are driving with friends, some of you are relaxing, or some of you are with all your friends and families, and there might be some simple letting the, you know, simple things going on behind the background right now, letting the radio play in the background, you know, after such a long day. And that's the magic of radio, right? We may never meet, but through music and conversation, we still connect. So I am so grateful to be here tonight.

প্রোগ্রাম সৃষ্টি শুনব আক মোহাম্মদ রফি লগাবাস্তে ফিল্ম আছে দ্য ট্রেইন আর এই গীত লগতে প্রোগ্রাম শেষ করে হব কিন্তু সময় 10 বাজি হওয়ালেক এফ এম ট্রেক বান্ধ বন্ধ করে দিয়া হব আর এফ এম ট্রেক বান্ধ অহাকালি পুজোর আক 6 বাজিপা শুরু করে হব সো উইশিং ইউ অল এ ভেরি গুড নাইট অ্যান্ড স্লিপ ওয়েল আর আক অহাকালি লগ করে হব সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং